kwam uit de laatste film van Sushant Singh Rajput. Uit de film Dil Bechara van 2020 is gezongen door Mohit Chauhan. En Shreya Ghoshal het liedje Taregin. En uit de film Yamla Pagla Diwana komt, gezongen door Omar Nadeem en Shreya Ghoshal. Sau baar ye kahe dil ke aaja tujhe pyaar kare. एंड श्रेया घोषाल सौ बार ये कहे दिल के आजा तुझे प्यार करे.